0: আকা বিমানের নবা কিনে সোনা করতে বাসাই করু নিওতে পাওয়া কুবেয়া
1: মিরন্ত কহিও মুখালানে ইয়া নসিবা নি মুরেলো সকোয়া নি মুখালো অটেলুয়া মুরিমা অসিবা বাঞ্চেনে অখালা বাঞ্চেনে নি ফেন্তো।